0: আছে। ইয়াৰ ট্ৰিটমেণ্টৰে বহুত চিম্পল গোটেই থাইৰয়ড মেডিচিন দিয়া যায়, থাইৰক্সিন, আৰু সেইটা খাইলা পৰে প্ৰতি ছ সপ্তাহৰ আঠ সপ্তাহ আপোনাক টেষ্ট কৰিব পাৰে, যেবে যায় থাইৰয়ড নৰ্মেল নহয়, নৰ্মেল হিচাপ পৰে তিন ৰু ছ মাহক থৰে থৰে থাইৰয়ড টেষ্ট কৰিব পাৰে। হাইপাৰ থাইৰয়ড কোন, এটা হ'ল দৰকাৰটো অধিক হাইপাৰ থাইৰয়ড হৰমোন ঝৰিব। এতিয়া সিম্পটমস কোন, আপোনাৰ ভোক অধিক হ'ব, ভোক অধিক হ'ব সত্ত্বে আপোনাৰ ওজন কমিব, দেহ হাত থৰিব, ছাতি ধৰ ধৰ হ'ব, কিছু কেচেছৰে আখি বাহাৰক আছি যাব, এইসবু হ'ল হাইপাৰ থাইৰয়ডৰ লক্ষণ। এপৰি কেচৰে বি আপোনাৰ থাইৰয়ডৰ টেষ্ট কৰা যায় এফ টি থ্ৰী এফ টি ফ'ৰ টি এছ এইচ, যোনটো টি এছ এইচ ল' থাকে, এফ টি থ্ৰী এফ টি ফ'ৰ অধিক থাকে। এটা টিকে কমপ্লেক্স ট্রিটমেন্ট ইয়ার হাইপোথাইরয়েড অপেক্ষা, এথিপাই কারণ জানিয়া পাই বেলে বেলে ইমিউন এক্সামিনেশন করিয়াকু পড়ে, বেলে বেলে থাইরয়েড স্ক্যান বি করিয়াকু পড়ি পারে। ট্রিটমেন্টরে ইয়া পাই গোটে মেডিসিন দিয়া যায়, এটা বি আপনকু কন্টিনিউয়াসলি কিছু দিন খাইয়াকু পড়ি পারে, আর সেটা ফোর টু সিক্স উইকলি আপনকর পুনি টেস্ট করা যায় থাইরয়েড নর্মাল হয়েছে কি হয় নাই বলে। বেড়ে বেড়ে এই আন্টিথাইরয়েড মেডিসিন বহুত সাইড এফেক্ট থাকে, সেপরি কন্ডিশনরে আপনার অন্য থেরাপি যেমন সর্জরি কিংবা আবলেশন দরকার পড়ি পারে। তৃতীয় কারণ হচ্ছে গয়টর, গয়টরের কারণ মাল্টিপল হয়ে পারে, আজকাল ইমিউন সিস্টমর ডিরেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেন কারণ, তাছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সিরে বি আপনার গয়টর হয়ে পারে, জেনেটিক কিছু প্রবলেম থিলে বি গয়টর হয়ে পারে। মেন কারণ গয়টরর হল কি এতে 1-2% চান্সেস থাকে কি এটা কর্কট রোগ হয়ে পারে, সেইপা কোণী বি গয়টর হলে আমি প্রথমে থাইরয়েডর টেস্ট পঠাই থাও, তাপরে গোটে আল্ট্রাসাউন্ড করে থাও, আল্ট্রাসাউন্ডর কিছু দেখি করে আমি কথা এফএনএসি ওইচ ইজ ফাইন নিডল আসপিরেশন সাইটোলোজি, যেটা কি ছুঞ্চি পরীক্ষা, সেটা হব কি হব না আমি ডিসাইড করে থাও। যদি থাইরয়েডর ক্যান্সার বাহারা তাহলে তার মেন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি।
1: રેડિયો ચેનલ 104.91માં ડૉક્ટર જયેશ દેસાઈ, કિડની વિકાર તજ્ઞ, આપનું હાર્દિક સ્વાગત કરે છે। તમને થતું હશે કે ડૉક્ટર વળી રેડિયો જોકે શું કામ, તો આ રેડિયોમાં આપણને કિડનીની રચના, તેના કાર્ય, તેને લગતા રોગો, કારણો, કિડનીની સારસંભાળ, સાવચેતી, ખોરાક અને હા તમારા બધા પ્રશ્નોના જવાબો આપણને આપશું। તમારા મનમાં ઉદ્ભવતા સવાલના જવાબો અને કિડનીના રોગની અટકાવવાની સલાહ આપણને ઉપયોગ થશે। તો હવે પછીની બધી કડીઓમાં જે 3-5 મિનિટની હશે એમાં તમે સાંભળશો કિડની વિકાર તજ્ઞ ડૉક્ટર જયેશ દેસાઈને, જે વિલેપાર્લામાં શ્રીજી ક્લિનિકમાં પોતાનું પ્રાઇવેટ પ્રેક્ટિસ કરે છે અને મુંબઈના ઉપનગરમાં અંધેરીથી બાંદ્રા સુધી એ પોતાની તબીબી સારવાર પેશન્ટોને આપે છે। તો ચાલો કિડનીને લગતી બીમારી વિશે આપણે સાંભળીએ। આજકાલ તમે સાંભળ્યું હશે કે એન્વાયરમેન્ટલ ડે, કે જેમાં લોકો ઘણી હસ્તી, જાણીવાની હસ્તીઓ પણ આપણે કચરો સાફ કરવા માટે ઉતરી પડ્યા હતા, લોકો ચોપાટી અને જૂના દરિયા પર આવેલા કચરો સાફ કરવા ગયા। તેવી રીતે જ આપણા બોડીમાં ઉદ્ભવતો રોજનો યુરિયા અને ક્રિએટિનિન, જે આપણા વર્ડમાં કહીએ, શબ્દોમાં કહીએ તો એ કચરો, એ સાફ કરવાનું કામ આપણી મનને કિડનીઓ કરે છે। એમાં એ કચરો એટલે યુરિયા, ક્રિએટિનિન અને એવા ઘણા જ વસ્તુ છે કે જે કિડની સફાઈ ચાલુ રાખે છે। તો પછી આપણે કરવું શું, તો આજકાલના જંક ફૂડ, અનકન્ટ્રોલ ડાયાબિટીસ, અનકન્ટ્રોલ બ્લડ પ્રેશર અને એવા કેટલાય રોગો છે કે જેનાથી કિડનીનું કામ કરવાનું ઓછું થતું જાય છે। તો તમે આ રેડિયોના માધ્યમ દ્વારા હું આપની સાથે રહીશ અને જણાવીશ કે કિડનીના રોગનું નિદાન, સારવાર, તેની સારસંભાળ અને તેને અટકાવવાના પ્રયાસોની આપણે ચર્ચા કરશું અને તમને એક પ્રયાસ કરશું કે તમને આ કિડનીની બીમારીમાં બધું જ જાણવા મળે। તો હવે પછીની કડીઓ સાંભળશો કે જે 2-5 મિનિટની હશે અને આપણને કિડનીની વારેમાં બધું જ બતાવશે। તો ચાલો મિત્રો, પછી પાછા મળશું કિડનીની કાર્યરચના અને કિડનીની કાર્ય અને કિડનીની રચના પર આપણે ડિસ્કસ કરશું। મિત્રો ચાલો, બાય બાય।